প্রিয় শ্রোতা বন্ধু স্বাগত করি ভেটি দেছু আজির বিশেষ আরাধনা কার্যক্রম। জগন্নাথ এ জগতর নাথ, এই আদর্শে গড়া হয়েছি ওড়িয়া জাতি। ওড়িয়াঙ্ক জন্মরু জুই যায় সবুঠি সেই জগন্নাথ। জগন্নাথ দেবতা হলে বি সে মানুষ, মানুষ পাই কান্দন্তি হসন্তি, দুঃখীর ওঠরে ধারে হস ফুটাইবাকু সতে যেমিতি সে পালটি যাইছন্তি দেবতা। সে দারু দেবতা, সে পাষাণ দেবতা, সে শূন্যর দেবতা, সে সত্যর দেবতা, সে জীবন্ত দেবতা।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষী আজর বনানী রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা, তাহত আলোচনার অংশগ্রহণ করছেন দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রম। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার, কেতে মহৎপূর্ণ ও কেতে মহৎ কাম।
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফর বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্লানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড় বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্লানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটি আপ্রোসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার এমজিএনএস স্কিমে মধ্যে প্লানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, আমার ন্যাশনাল আফরেস্টন প্রোগ্রাম, সেথে মধ্যে আমার প্লানশন সব নিয়ে যাই। আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্লানশন করা হয়ে থাকে। এমনি দেখা যাই যে যেটি বর্ষা আগ আসছে সে সময় মধ্যে জুন 15 পরে পরে কি জুন 25-30 মধ্যে প্লানশন কাম আরম্ভ করা যাই থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটিয়ে পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটে ছোট শিশু অবস্থায় গোটে চারা যেতবে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়ার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তা গুরুত্বপূর্ণ না কন কুছন্তি?
2: আপনি সাধারণত দেখুন আমার গছ

0: প্রিয় চারুলতে, এই গীত তো কালিয়া ঠাকুর উদ্দেশ্যে রচিত মোরি ভক্তি নিবেদন।
1: হ্যাঁ প্রিয়তম, আপনার অনুপস্থিতিরে অভাগিনী চারুলতা এই গীতক পাথেয় করে বঞ্চি রহে, আপনার পাখে অনেক অনুভব করে।
0: সতরে চারু, মু এ গীতর রচয়িতা সত, হেলে তোমার বীণা জিণা কণ্ঠে এর মধুর গায়ন আহরি জীবন্ত হয়ে উঠে। আস, আমি দুহে মিশি অন্য পঙ্ক্তি প্রভুঙ্ পদারবিন্দরে ভেটি দেবা।